অচন্তি আপনার 100.4 আকাশবাণী FM রেনবো কটক সাঙ্গে বর্তমান সময় ষ্টুডিও ঘণ্টাৰ হবাক যাওছি 7:05 তাৰমানে সময় এসে দেখি কহিলে আপনার বর্তমান শুণবাক পড়ব আঞ্চলিক সংবাদ আসন্ত শুণবা আঞ্চলিক সংবাদ আছে

আপনারা টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক। বর্তমান সময় হয়েছে 8:30, মানে আজ সকালের মর্নিং মেলোডির টাইম হয়ে যাই।

ভেজা ভেজা এই সকালে ঝিপিঝিপি মেঘ পরশে নিরাপরে চালিবাকু ইচ্ছা হুয়ে অসরন্তি পথ হাতে হাত রখি তুম সাথিরে ভেজা ভেজা এই রাস্তারে কেতে নুয়া ইচ্ছা জাগে সবুজর পত্ররে মাটির মহক ভরে এই মন ভিতরে তুম পাদ চিহ্নরে পাদকু মিশাই হজিবাকু চাহে মু তুমরি ভিতরে এই ভেজা ভেজা রাস্তারে সহরর রাস্তা লাগে আজ গোটে আইনা খোঁজে সে তুমর মুহর সে জ্যোৎস্না মেঘর আড়ুয়াড়ে পবন বি কহে রহিথিব এমিতি সবুবেলে পাখরে ভেজা ভেজা এ রাস্তারে একাঠি ভিজিবা একাঠি হসিবা গোটিয়ে ছাতা তলে দুনিয়াকু ভুলিবা কিছু কহুথিব তুমি কিছু শুণুথিবি মু এমিতি হি তো লিখিবা আমি প্রেমর কবিতা ভিজা ভিজা রাস্তারে তুম সাথিরে ভেজা ভেজা রাস্তারে।

সাথে এইটি ওয়াইন্ড আপ করিবা সময় দিয়েছে সারা মর্নিং মেলোডি কু কিন্তু বর্তমান আপনার সহিত কনেক্টেড হয়েযার টাইম মানে ইয়েস ডাইল ইন লাইভ চিটচ্যাট কু স্টার্ট করিবার টাইম স্টার্ট করুছু বাস কিছু সময় ভিতরে স্টে টিউন 200.4 আকাশবাণী এফএম রেনবো আউ কোথান্তু দিলসে দিল তাক

वेलकम बैक आपमन अछंदी 100.4 आकाशवाणी एफएम रेनबो कटक सहित रेनबो एसएमएस रे आपमनन को गोटे पर गोटे फरमाइश को पूर्ण करी करी चली छी मु यदि आपण भी चाहंती आपण को फरमाइश करबा पई तबे शीघ्र शीघ्र फोन उठांतु 09495963210 ए नंबर रे आपण माने हमको एसएमएस करी परिबे एफएम आरसी टाइप करके एसएमएस टी आसी के पहुंच जो हम पखरे यदि चाहंचंदी व्हाट्सएप करबा पई तबे नंबर होउची 8895254200 এই মেসেজটি বর্তমান করছেন সুধা ষড়ঙ্গী উর্মিলা বেহরা প্রশান্ত কুমার বেহরা কার্যক্রম বহুত বহুত ধন্যবাদ লিখিছেন নমস্কার লিখিছেন আপনার নমস্কার আজ কার্যক্রম ভালো লাগিলা লিখিছেন এবং প্রিয়া শ্রোতা ভাই টুনা ভাই জন্মদিন হার্দিক অভিনন্দন শুভকামনা জনাই দেবে নিশ্চিত ভাবে টুনা ভাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনার পছন্দের গোটি অনুরোধর গীত শুনে দেবে নিশ্চিত ভাবে মো পছন্দ আপনার পাই গোটিয়ে গীত এবং ডেডিকেট করছেন সে টুনা ভাই খাস করে গীতটি এবং এই বর্ষা ভিজা পাগরে এই সুন্দর গীতটি আপনার বজাই দেছি এবং পরে পরে আউ গোটিয়ে সুন্দর গীতর ফরমাইশ মধ্যে আসি যাইছি যে গীতটি শুণবা চাইছেন আমাকে বড়া বাম্বু সুপাই সাই গাঁও সে দেবেন্দ্র তাঁতি রাকেশ তাঁতি প্রকাশ নিশা কুমারী রেশমা কুমারী দীপালী কুমারী ও দেবেন জি নদিয়া কে পার চলচ্চিত্র যেকোন ভাল গীত গোটি শুণবা চাইছেন নিশ্চিত ভাব আপনার অনুরোধে এই সুন্দর গীতটি নদিয়া কে পার প্লে করে দেছি

এই বাটরে বর্ষা হেলা হাতরে ছতা নথিলা গীতটিকু শুনিবা পাই মধ্যে চাহিথিলে যাজপুরু অর্চিতা মহান্তি হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে লিখিছন্তি গুড মর্নিং র উইশ জনাইছন্তি বর্ষা ভর্জা গুড মর্নিং র উইশ মধ্যে তমকু অর্চিতা তমে বি আজ দিন সারা বর্ষারে নিজর টাইম কু এনজয় করে এবং এই সুন্দর গীতকু মধ্যে এনজয় করুথাও স্টে কানেক্টেড উইথ 100.4 আকাশবাণী এফএম রেনবো আউ কহুথাও দিল সে দিল তাক

ट्यून को चिन्ह म्यूजिकली और 100.4 आकाशवाणी पर रेनबो कटक डेल्चे डेल तक रेडियो हम सफर सागर अच्छे आपण सहित स्टूडियो घटे समय गोटाए बाजी 12 मिनिट होबाक जाउची आरंभ करबा प्रोग्राम आज चर्चा रे फ्रेंड्स दैनंदिन जीवन व्यस्तता भितर जितेबेले आमे टिके अवसर मिले সেই সময়কু আমি কিপর কাটু কে বই পড়তে কে গীত শুণতি কে পরিবার সহ সময় বিতা বহু পসন্দ করতে তো আউ কিছু নূয় শিখবার মন দিকে তেমনি আজর চর্চার বিষয় এই কি আপনার কুহত কি খালি সময় আপনার কমিটি সদুপযোগ করা পসন্দ করতে যদি আপনার আপনার বহুমূল্য মতামত মো সহ সেয়ার করা চাহিদা লিখুন এই মার্সি গোটে স্পেস দিও কোণ লিখবাক চাহিদা লিখি তাকে পঠাই দিও 9495963210 কু আপনার মতো হোয়াটসঅপ মধ্যে করে পারবে আমার হোয়াটসঅপ নম্বরটি হচ্ছে 8895254200 কোশ্চিনটি আউথরে কই রাখুছি আপনার খালি সময়কু আপনার কমিটি সদুপযোগ করা পসন্দ করতে স্টে টিউন্ড

আফটারনুন, গুড আফটারনুন অ্যান্ড ভেরি গুড আফটারনুন। টিউন করে শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট, দিল সে দিল তক। এই বর্ষা ভিজা আফটারনুন কো আপন সমস্তক স্বাগত করছি মু আপনক রেইনবো সাথী শুভশ্রী। আর বর্তমান আরম্ভ হয়ে যাইছে শো সুরিলা আফটারনুন। বর্ষা ভিজা পাগকু আপনা এনজয় করুথান্তু উইথ আস, পৌঁছোছি কিছি মিঠা মিঠা গীত খাস আপনমানক পাখরে আপনমানক পাই। টিউন করি রাখিথান্তু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটকু, আমা সহিত কোথান্তু দিল সেই দিল তক।

নমস্কার শ্রোতা বন্ধু, অপরাহ্ন পাঁচটা এফএম মুখ্য সম্বাদ সহিত মু আদিত্য নারায়ণ দাস আপনমানকু স্বাগত করুছি। প্রকাশ পাইলা চিঠা ভোটর তালিকা, রাজ্যরে 20 লক্ষর ঊর্ধ্ব ভোটর বাদ পড়িবা নেই মুখ্য নির্বাচন অধিকারীঙ্কো সূচনা, ভিবিজি রামজি যোজনারে রাজ্যগুড়িকু প্রথম কিস্তি অর্থরাশি প্রদান কলে কেন্দ্র সরকার, রাজ্যব্যাপী 311টি কেন্দ্রে আজ অনুষ্ঠিত হচ্ছে ওড়িশা শিক্ষক যোগ্যতা পরীক্ষা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কা আসন্তাকালিঠারু ইন্ডোনেশিয়া গস্ত, দুই দেশ মধ্যে বিভিন্ন ক্ষেত্রে স্বাক্ষরিত হব বুঝামণাপত্র, ভিভিজি রামজি গ্রামীণ অধীনরে প্রথম কিস্তির রাজ্যগুড়ি প্রদান করাগলা 25,000 কোটি টাকার সহায়তা রাশি, কোচিঠারে আসন্তাকালিঠারু আরম্ভ হব দুইদিনিয়া ব্রিক্স মহিলা কার্যকারী গোষ্ঠী বৈঠক, ভেনেজুয়েলার ভূমিকম্পের মৃত্যু সংখ্যা 2954 বৃদ্ধি পাইছি। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকপ ফাইনাল আজ পরস্পরক ভেটবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ অবপাতরে পরিণত হেলা, আসন্তা 24 ঘণ্টা মধ্যে 5টি জেলার অতি প্রবল বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। শ্রোতাবন্ধু, বর্তমান পে এফএম মুখ্য সম্বাদ প্রসারণ এতিকরে শেষ হল। আপনার পরবর্তী মুখ্য সম্বাদ শুনিপারে সন্ধ্যা 6টায়। নমস্কার।

0: हेलो
1: हाँ दीदी नमस्ते।
0: नमस्कार, किए कहते कौट कल करते?
1: जय जगन्नाथ, मु संतोष बेहरा कंट्रोल आठगढ़।
0: नमस्कार, स्वागत कर डायलिन लाइव चिट चैट को।
1: धन्यवाद आपनको।
0: आज्ञा, आजर टॉपिक उपरे आपनकर कोन मतामत रहबो? आपन विश्वास करंती जे जहां भी किछ हुए प्राणी रो मंगल पई हुए?
1: हाँ दीदी, मोर बहुत विश्वास ठाकुर जहां करंती प्राणी रो मंगल पई।
0: आज्ञा,
1: आमे जो उटा चिंता करते सेटा कोजे हमरे सेटा होंदा, किंतु ठाकुर आमे चाहिबा तारा ठाकुर चाहिबा अलगा, ठाकुर जोडा चाहता हमर भलो पई चाहंती।
0: आज्ञा,
1: गोटे उदाहरण दउछि, आमो जने पुत्रा हेबो, से दीदी प्लस थ्री पास करले, तापरे पीएचडी सारले, तापरे से जाइकि मैंने पास करछन्दि, लास्ट को अनेक परीक्षा देछन्दि, अब एग्जाम में जो रहछन्दि, किंतु से फेलोर हेछन्दि।
0: आज्ञा,
1: फेलोर हेला परे तांके बापा मा भी व्यस्त होइ पले, पिओ को भी एज हे गेलानि 25 परे। मन दुख करथले, किंतु दीदी से भुवनेश्वर रहिकि এই যে আমার ওএস পরীক্ষা দেলে এবে পাইছন্তি সমস্ত খুশি, তাঁর ঘর হচ্ছে বাঙ্কি।
0: আজ্ঞা,
1: সমস্ত তাঁর অঞ্চল খুশি, বাপা মা খুশি, কারণ ভগবান যে জিনিসটা চাহুলে সেটা সে সব পরীক্ষা দেই দেই সেইটা দেলাটু ঠিক জায়গায় পৌঁছিলা, সেইটা অপেক্ষা করতে সে কেতবে সেটি যাই পৌঁছিব।
0: আজ্ঞা,
1: তো মু জানিবার ভগবান যা কহতি প্রাণীর মঙ্গল,
0: মানে টিকে লেট হেলে বি টিকে কষ্ট আসিলে বি আমো পাই কিছু না কিছু ভালো হি থায় বলি আপন বিশ্বাস রাখি চন্তি।
1: হ্যাঁ নিশ্চয় দিদি,
0: বহুত সুন্দর আপনকর মতামত পাই বহুত ধন্যবাদ। যাও আপন ছোট নিজস্ব উদাহরণ দেখি বি আপন বুঝাই দেই পাজলি। আজ্ঞা নিহাতি, বহুত ধন্যবাদ আপনকো, রহিলি, নমস্কার।
1: হ্যাঁ দিদি নমস্তে, জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ। साथी आपण भी कहिपारिबे निजस्व मतामत जे जहां हुए प्राणी रो मंगल पई हुए ना नाही, आपण केते विश्वास करंती ए कथारे, आपणकर निज लाइफ को कनेक्ट करिके भी आपण किछ उदाहरण देई पारिबे, आम सहित कनेक्ट हे पारिबे। कनेक्ट होबा पई डायल करंतु नंबर होची 0671-2303-153। দেখিনবা নেক্সট কলার কি আমার সহ জড়িয়ে পাকু চাহুছন্তি আ কোট কল করিছন্তি। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কি কোথলে কোট কল করথিলে?
2: জয় জগন্নাথ ম্যাডাম।
0: জয় জগন্নাথ, কি কোথলে?
2: মু সত্যপ্রকাশ কইছি ভদ্রক অসুরালি রু।
0: আজ্ঞা, স্বাগত করছি আজর ডাইলিন লাইভ কো।
2: ধন্যবাদ।
0: আজর টপিক উপরে আপনকর কোন মতামত রহব?
2: আজ্ঞা, আপন বড় বড়িয়া টপিক রাখিছন্তি যে ভগবান যাহা করন্তি প্রাণীর মঙ্গল পাই।
0: আজ্ঞা,
2: ମୁଁ ଆଜ୍ଞା ଏଇ ଟପିକରେ ଯେହେତୁ ଆପଣ ପର୍ସନାଲ ମତାମତ ମାଗିଛନ୍ତି ସେଥିପାଇଁ ମୁଁ ମିଶ୍ର ପ୍ରତିକ୍ରିୟା ଦେବି। ଭଗବାନ ଯାହା କରନ୍ତି ପ୍ରାଣୀର ମଙ୍ଗଳ ପାଇଁ ଏଇ ଯୋଉ କଥାରେ ବିଶ୍ୱାସ ଅଛି, କିନ୍ତୁ ଏଇ ଯୋଉ ମଣିଷ ଟିକେ ଅଧିକ ମାନେ ପରିମାଣରେ ସବୁବେଳେ ଖୁସି ଚାହେଁ, ଯାହା କରନ୍ତି ପ୍ରାଣୀର ମଙ୍ଗଳ ପାଇଁ। ଆକ୍ଚୁଆଲି ସେଇଟା ଆପଣ ମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି, ଭାଗ୍ୟରେ ଆମର ଯାହା ଅଛି କଣ ହବ କଣ ନାହିଁ ଆଗରୁ ସେଟା ଲେଖା ହେଇକି ଥାଏ, ତେଣୁ ଭାଗ୍ୟ ଅନୁସାରେ ହିଁ ଆମର ମାନେ କର୍ମ ଅନୁସାରେ ହିଁ ଆମର ଭାଗ୍ୟ ପରିଚାଳିତ ହେଇଥାଏ। କିନ୍ତୁ ମାନେ ବହୁତ ଲୋକ ବୁଝିପାରନ୍ତିନି, ଆପଣ ମାନେ ସମସ୍ତେ ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ମଣିଷ ସୁଖରେ ଥାଇକି ମଧ୍ୟ ମୋର ଆଉ ଟିକେ ଭଲ ଜିନିଷ ହେଲେ ଭଲ ହୁଅନ୍ତା, ଆଉ ଟିକେ ମୁଁ ଭଲରେ ଚଳନ୍ତି, ମାନେ ସବୁକିଛି ମଣିଷ ହାତ ପାହାନ୍ତରେ ମାନେ ପାଇବା ପାଇଁ ଚାହେଁ, ଯୋଉଟା କି ସମ୍ଭବ ନୁହେଁ। ତେଣୁ ଯେତିକି ଆମେ ପାଇଛେ ସେତିକିରେ ଖୁସି ହେବା ଉଚିତ, ମାନେ ଦୁଃଖରେ ମଧ୍ୟ ମଣିଷ କୁହେ ଭଗବାନ ଯାହା କହନ୍ତି ପ୍ରାଣୀର ମଙ୍ଗଳ ପାଇଁ, ସୁଖରେ ବି ଯଦି ତାର ଆହୁରି ଯେହେତୁ ମଣିଷ ଲୋଭୀ, ସୁଖର ମଣିଷ ମାନେ ମଣିଷର ମୃତ୍ୟୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ତାର ଲୋଭ ଶେଷ ହୁଏ ନାହିଁ, ଏଇଟା ଆପଣ ମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି। ତେଣୁ ସେଥିରେ ମଧ୍ୟ ମଣିଷ କୁହେ ଭଗବାନ ଯାହା କରନ୍ତି ପ୍ରାଣୀର ମଙ୍ଗଳ ପାଇଁ, ସବୁ ଜାଣିକିରି ମଧ୍ୟ ଏ ମଣିଷ ଲୋଭ କରେ, ଆଉ ଯାହାଦ୍ୱାରା କି ପରେଶନ ହଇରାଣରେ ପଡେ, ଭଗବାନ ଯେତିକି ଦେଇଥାନ୍ତି ତାକୁ ମଧ୍ୟ ଛଡେଇ ନେଇଯାନ୍ତି, ଏଇଟା ହିଁ ମୋର କହିବା।

শুনুন কোচেন দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটে তিলসি তিলতা বর্তমান আসন্ত শুনিবা আজি প্রসারিত হেবাকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 69তম ভাগ শুনিপারিবে সন্ধ্যা 6টা বাজি 10 মিনিটে ভক্তি গীতর কার্যক্রম আরাধনা শুনিপারিবে সন্ধ্যা 6টা বাজি 30 মিনিটে সন্ধ্যা 7টারে শুনিপারিবে প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে ইংল্যান্ডর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডঠারে অনুষ্ঠিত হওয়ার মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ 2026র ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মধ্যে হওয়ার ফাইনাল ম্যাচর প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী হিন্দি এবং ইংরেজি ভাষায় রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লির সন্ধ্যা 7টা বাজি 30 মিনিটর খেল শেষ হওয়া পর্যন্ত এথর আসন্তু শুনিবা আসন্তকালি প্রসারিত হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্যথালি শুনিপারিবে সকাল 6টা বাজি 5 মিনিটে অতিবড়ি শ্রীজগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 87তম ভাগ শুনিপারিবে সকাল 6টা বাজি 40 মিনিটে আমার স্বাস্থ্য সকাল 7টা বাজি 10 মিনিটে এথিরে বিষয় রয়েছে বিষাদ রোগ এ বিষয়ে আলোচনা করবে ডাক্তার নীলমাধব রথ শুভ সকাল শুনিপারিবে সকাল 7টা বাজি 25 মিনিটে

টিউন করছেন দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি দিল তাক স্টোরি ঘন্টার সময় বর্তমান সন্ধ্যা 6:30। আমাকে শুনুথবা প্রত্যেক শ্রোতা বন্ধুঙ্কু শুভ সন্ধ্যা। আজির এই পবিত্র সন্ধ্যারে সমস্তঙ্কু শুভেচ্ছা এবং শুভকামনা জনি আরম্ভ করছু ভক্তি গীতর কার্যক্রম আরাধনা। আসন্তু কিছু সময় প্রভুঙ্ক চরণরে মুন্ড নুয়াই প্রণতি ঢালিবা এবং শুনিবা কিছু ভক্তিভাবপূর্ণ ভজন।

0: প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে
1: যে কার্যক্রমর প্রায়োজক হচ্ছন্তি ভারত মশলা
2: গৃহিণী প্রথম পছন্দ ভারত মশলা সে পুরোনা শিলবটা মশলার মজা নিহন্তু যা দেশের সর্ববৃহত ক্রায়োজেনিক্স ফ্রাইসেস গ্রাইন্ডিং প্লান্ট -196 ডিগ্রি সেলসিয়াস রে প্রস্তুত হুয়ে ভারত মশলা দ্য টেস্ট অফ নিউ
3: ইন্ডিয়া। শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যায় মু আপনক সাথে আরজে নলিনী কথারে কথারে গীতরে গীতরে এই বর্ষে আপনার শুনে ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে। শ্রোতা বন্ধু, আজ কথা স্বয়ং সিদ্ধানন্দিতা পণ্ডা এবং ভারত মশলার পরিচালনা নির্দেশক শ্রীযুক্ত সুশান্ত কুমার পণ্ডাঙ্ সাথে আজ এই বর্ষে কথারে কথারে গীতরে গীতরে।
4: অনেশত মাসিয়ারে মোর বাহাগর হইতিলা। যদি কহিবি মানে আমার জীবন জীবিকা কথা, সেতবেলে স্যার কিছু করুনথিলে না, মু কিছু করুনথিলি। স্যার বি পাঠ পড়িতিলে, মু বি পাঠ পড়িতিলি, কিন্তু আমাকু কিছু মানে জব সেমতি কিছু মিলি নথিলা। বড় ভাই যে যে দেড়শুর হেবে সে মালগোদামরে গোদাম, আর শ্বশুরঙ্কর ওটি ছোটকাটিয়া থিলা অটা কল কইলা কল এই টাইপ্র বিজনেস থিলা। সেমানে সেমিতি মানে কেবল পরিবার এমতি চলিবা মাপি, আর সেমতি কিছু অধিক নথলা। তাঁকর বি রোজগার নাই, মোর বি রোজগার নাই। মু টেকনিক্যাল লাইনরে সব পাঠ পড়িছি, তারপরে পোস্ট গ্রাজুয়েট বি করিছি। জেনারেল লাইনরে ড্রাফটসম্যান মেকানিক্যাল করিছি, ডিপ্লোমা করিছি, ওড়িয়ারে পিজি করিছি উৎকল ইউনিভার্সিটিরু। মু চাহুতিলি যে কিছু নহলে টেকনিক্যাল লাইন নহলে বি মু কোনসি কলেজ ফলেজরে হুয়েতা রহি যাই পারিবি। সেতবেলে পারিবারিক সমস্যা বি প্রবল থিলা, যোটা কি অর্থ বাধক সাজিছিলা। মোর যে পোস্ট মিলুতলা মতে বাহারে মিলুতলা, দিল্লি বম্বে মানে যে ড্রাফটসম্যান লাইন কহিলি। মোর পিলাবেলুর স্বপ্ন থাকা মু নিজে গোটে কিছু করিবি, কিছু নহলে সার্ভিস করিবি। যেহেতু মোর বাপা থিলে গোটে ক্লাস ওয়ান অফিসর থিলে, আমাকু পিলাবেলু পাঠ পড়াইতিলে, ভালো মানুষ করাইতিলে।
3: স্যার ম্যাডাম কো কথা আপনি শুনুচন্তি, আপনি কিছু কুহন্তু।
5: স্বপ্ন তো থিলা মু এভাবে কিছু কার্য করতে যেতে কি মু চলতি প্লস সাত জনকু চলান্তি। কাই না আফটার ম্যারেজ আমি ডিসাইড করলু যে কোন করিয়া, দুই জন যাক উচ্চ শিক্ষিত হলে বি আমি আইদর ওড়িশা ছাড়ি বাহার দিল্লি যাই চাকরি করিবা, কিছু ব্যবসায় করিবা। এই ডিসিশন নেওয়া পাই আমি দুই তিন মাস লাগিগলা, তারপরে ডিসাইড করলু না আমি ব্যবসায় করিবা।

0: এই রঙা কথাটা কহিলি যে গোটে নারী ভাবে উপরে তার মানে কপালটা লেখা হয়েছে ভগবান উপরে কিছুটা সৃষ্টি করছেন মু যেতবে সার প্রপোজাল আসলা মোর প্রপোজাল আসলা কিন্তু হয়ে পাল কিন্তু এই রঙ ছিটাটা মনের গোটে কিছু তা ধারণাটা ভিতরে রয়েছিলা যে না এটা মানে ভাবে উপরে ভগবান কিছু থাকে মিলনটা যে কহতি সেটা ভগবান হি উপরে স্থির করতে
1: আম দুইজনকর গোটিয়ে রাশি আউ বহুত উচ্চ রাশি হেলে বি আম ভিতরে বুঝামণা বহুত বড়িয়া কোনসি প্রকার অসুবিধা হয়নি আজি কি মানে 27 28 বর্ষ হল ম্যারেজ হয়ে গেল 1999 আজি পর্যন্ত ভগবানের আশীর্বাদ রু ঠিকঠাক সব।

টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক তেলসি তেলতাও। বর্তমান আসন্তোষ শুনিবা ইংল্যান্ডর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডঠারে অনুষ্ঠিত হওয়াকু থিবা মহিলা টি টোয়েন্টি আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকপ 2026 র ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মধ্যে হওয়াকু থিবা ফাইনাল ম্যাচ।

0: ডাক্তার মানঙ্কর দ্বারা পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা করন্তি হুয়েত আমি ব্রুক রোগ যে অকামি হেউছি তাকু আমি দূরেই পারন্তু।
1: আমার স্বাস্থ্যরে শুনিলে ব্রুক অক্ষমতা এ সম্পর্কে কহিলে ডাক্তার বিবেকানন্দকর। শ্রোতাবন্ধু আপনমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটকেন্দ্রর।

ভ্রমণে টিউন করছো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক কন্দল সে দিল তক ক্রিশ শুভ সকাল কু নিকি দেব মিত্র হাজির হয়ে যাইছে আপন মানঙ্ক পাখরে ইয়েস বর্ষ ভিজ সকাল র ঢির সারা অভিনন্দন আপনকু জুলাই আসে যাইছে আর জুলাই রে তো বর্ষা কেমিতে না হবা কহিলে আজ কথা বা এই জুলাই মাস কু নেই যে কেবল ক্যালেন্ডার গোটি পৃষ্ঠ নুহ বরং যে আনি থাকে ভিজা মাটির সুগন্ধ সবুজ ধান ক্ষেত আুয়া আশার না হচ্ছে জুলাই ইয়েস জুলাই আসলে প্রকৃতি যেমি নূ শাড়ি পিধি নিয়ে গছপত্রে নূ সবুজ রঙ ও আকাশে কলা মেঘ আনরে অজনা খুশি বর্ষার প্রথম টোপ যেতবে মাটিকে ছুয়ে সেই সুগন্ধ নাকরে নুহ সিধা হৃদয়ের পঞ্চি যায় আদয়ের কো কোণে না ঘর করে যায় হ এই মাস আমাকে শিখায় যে ঝড় পরে বি জীবন পুঁ সবুজ হয়ে উঠে হই যেমি সকাল সকাল বর্ষা টোপা গুড়াক হৃদয় ছুঁই চালিগাল আপনার হৃদয় কু ভিজাইছে না না আপনার হৃদয় ছুঁইছে না না নিহতি ভাবে আপনার জাঁপারে এই গীত পরে পরে মু এই গীত পরে পরে পুঁ ফেবি আপনার হৃদয় কু ভিজাইবার আপনার আহ টিকি সাহায্য করবে

শুনেছি আপনার দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো যাইছি মর্নিং মেলোডির বাহারে ছিপে ছিপে বর্ষার এবে প্রবল বর্ষা হচ্ছে মহানদীর পবন আসি আপনার দেহ বি ছুঁই যাব আহ কপুর উঠুবা সেই ধূয়া সহ মিশি যাচ্ছে আজ কিছু পুরোনা স্মৃতি কটকর বর্ষা কেবল আপনার ভিজাইনি বরং অনেক গুড়িয়ে অনুভব ভরি দিয়ে আপনার হৃদয়ের হ্যাঁ বাদামবাড়ির সেই ব্যস্ত রাস্তা আকসি বাজার সেই চা দোকান আলেজ যাওয়া ছাত্র ছাত্রীঙ্কর সেই ভিজা হাস শৈলবেলা ছকরে বর্ষে সুন্দরী ঝিও মানকর বর্ষা ছতা ধরি নিজক ভিজাইবা ভয়রে দৌড়িকি যাওথিবার রাস্তা সবকিছি বর্ষা সহ টিকে জীবন্ত হয়ে যায় আও এই সময়রে গোটিয়ে সাথী সবুলে আপনার পাখে থাকে সে হচ্ছে রেডিও আমার রেডিও যেতবে বিজুড়ি চমকে আকাশ গর্জন করে সেতবে রেডিওর মৃদু স্বর কহি ওঠে চিন্তা করতু না মু আছি হ্যাঁ কেতে ঘরে আজ বি সকাল আরম্ভ হুয়ে রেডিওর ভজনরে দিন কটে গীতরে আ সন্ধ্যার হস কথা ও স্মৃতিরে আউ পুনি বর্ষারে কুমার সানুঙ্ক আওয়াজরে এই রেমঝেম গীতরে

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডেনমার্কের টক দিল সে দিল তক সহ চলেছে কলাকার। হ্যাঁ সাথী, করিনা কাপুর 2012 সৈফ আলি খানকু বিবাহ করেছিলেন। বিবাহ পরে তাঙ্ক নাম করিনা কাপুর খান ভাবে পরিচিত হয়েছিল। করিনা কাপুর জনে আত্মবিশ্বাসী ও পরিশ্রমী নারী। সে নারী সশক্তিকরণ, শিশু স্বাস্থ্য এবং শিক্ষা সম্বন্ধীয় বিভিন্ন সামাজিক কার্যরে মধ্যে যোগদান করেছেন। তাঙ্কর জীবনশৈলী ও ফ্যাশন লক্ষ লক্ষ যুবপিঢ়ীঙ্কু প্রেরণা দেইথায়।